beautiful song, wonderful song from the movie जहां आरा वो चुप रहे तो मेरे दिल के बात निकली। क्या बात है, भारत रत्न क्वीन ऑफ मेलोडी लता मंगेशकर जी की मधुर आवाज में कंपोज बाय मैस्ट्रो मदन मोहन जी। तो यारो वक्त हो चुका है ना कुछ ज्ञान के बातें हो जाए। पुराने जमाने के कुछ विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने आजादी, फ्रेय है, छुटकारा के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। यह शो उम्मीद लेकर कि कुछ ना कुछ सीख तो इन बातों से हम लोग जरूर सीखेंगे। तो जरा गौर फरमाएं, कहा है श्री असता शकूर, zij is een Afro-Amerikaans politiek activiste, geboren 1947. Al Asata Shakur ne kahi hai azadi ke bare mein aroki. We zijn zwanger van vrijheid. Agi Mekaisri John Milton. Hij was een Brits dichter en leefde van 1608 tot 1674. Al John Milton ne kaha hai azadi ke bare mein aroki. Ze bedoelen losbandigheid, zij die om vrijheid schreeuwen. Nathaniel Hawthorne. Hij was een Amerikaans kort verhaalschrijver en leefde van 1804 tot 1864. Nathaniel Hawthorne. Ze kende het gewicht pas toen ze de vrijheid ervan ervoer. Agame Kaisri Isaac Bashe Fies Singer. Hij was een Poos Jiddisch schrijver en Nobelprijswinnaar literatuur 1978 en leefde van 1902 tot 1991. Al Isaac Singer nekahai zolang mensen het bloed van onschuldige wezens zullen vergieten, kan er geen vrede, geen vrijheid, geen harmonie tussen mensen zijn. Slachten en gerechtigheid kunnen niet samenleven. Een hele goeie hoor. Agamemnon Lord Chesterfield, hij was een Engelse

0: अवश्य तीनों लोक के मालिक कृपा बरसा दो ना। सुप्रभात है मेरे दोस्तों, मेरे प्यारे प्यारे सुनने वालों। किसी को खुशी देकर यदि आप खुश होते ना तो मेरे दोस्त, तो यकीनन मानिए आप बहुत खूबसूरत इंसान हो। हंसते रहिए मेरे दोस्त, मेरे प्यारे प्यारे सुनने वालों, हंसते रहिए, मुस्कुराते रहिए। दो मिनट बाकी है 8 बजने में सुबह की कार्यक्रम, भजन माला कार्यक्रम, जिसमें हम गोटा लगाते हैं। और यहाँ से बता दें भी कि 9 का वक्त हर बुधवार की तरह आज भी श्री पंडित राजकुमार महात्म जी उपस्थित रहेगा अपने ही मुखारविंद से हमको सुंदर सा कथा सुनाने के लिए। पर उससे पहले यहाँ चले हम सुन लेते हैं, 2 मिनट बाकी है 8 बजने में, विज्ञापन सुन लेते हैं।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट ही और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9763352047। Of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Ram Zoet Wakalat kakam karta hai, jabhi aapko ek badhiya wakil ke zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raam Zoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raam Zoet.
5: Dit is het Fahun Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer.
6: Het Nederlandse reddingsteam dat in Venezuela na de aardbevingen naar overlevenden heeft gezocht, vertrekt weer naar huis. Het team begon afgelopen vrijdag met de zoekacties en pakt vandaag de spullen weer in. Dat liet een woordvoerder weten op NPO Radio 1. Het vertrek is ingezet omdat een nieuwe fase in de hulpverlening is aangebroken. Volgens de woordvoerder is de kans klein dat het team nu nog levende mensen vindt. In de Tweede Kamer wordt vandaag gedebatteerd over de stikstofplannen van het minderheidskabinet die vorige week zijn gepresenteerd. Hoewel een meerderheid voor lijkt te zijn, klinkt er vanuit onder meer JA21, SGP en ChristenUnie flinke kritiek. Deze partijen vinden dat boeren in de zones rondom natuurgebieden te hard worden geraakt. De boerburgerbeweging verwacht dat er vandaag veel boeren bij het debat aanwezig zullen zijn. Ronald Koeman is opgestapt als bondscoach van het Nederlands elftal. Hij trekt zijn conclusies na de pijnlijke uitschakeling tegen Marokko op het WK. Het was Koemans tweede termijn aan het roer bij Oranje. En achter de schermen wordt al volop gespeculeerd over zijn opvolging. De namen van Arne Slot, Peter Bos en Erik ten Hag worden genoemd om het stokje over te nemen. En pakketjes van buiten de Europese Unie zijn vanaf vandaag duurder geworden. Voor kleine bestellingen onder de €150 moet vanaf nu minimaal €3 aan invoerrechten worden betaald. Deze maatregel is ingevoerd om oneerlijke concurrentie aan te pakken. Volgens een douane-expert lukt het de douane momenteel niet om alle pakketjes uit China te controleren vanwege de enorme hoeveelheid en de grote diversiteit aan spullen die binnenkomen. Het weer tenslotte: in het westen is er veel zon, landinwaarts verschijnen meer stapelwolken en vallen wat buien, waarbij in het noordoosten de kans op onweer het grootst is. Op de stranden wordt het ongeveer 22 graden. In het midden van het land loopt de temperatuur op tot maximaal 24 graden. In het oosten en zuidoosten kan het nog steeds zomers warm worden.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
7: Dit is Vahon Hindustani Radio.
1: हर काम के लिए हर एडवर्टेंसी के लिए मौत के समाचार फरमाइशे या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक और टेलीफोन नंबर 07-36522-47 मेर इन्फो www.radiofahonfm.nl Of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
0: यहां से हम आपको एक बार फिर स्वागत कहती हूं मेरे प्यारे सुनने वालों आठ बजकर और चार मिनट गुजर गया है।

0: bij Vahon Hindustani Radio.
1: Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemiddag, ik ben Bart Meijer.
2: Uit onderzoek van het RIVM blijkt dat er regelmatig te veel PFAS in moedermelk zit. Toch adviseert het instituut om, indien mogelijk, borstvoeding te blijven geven. De positieve effecten daarvan zijn namelijk veel groter dan de negatieve effecten. In flesvoeding die met kraanwater is gemaakt zit ook PFAS, maar veel minder dan in moedermelk. Op dag 15 van de coronavoer is vandaag oud-minister Vert Grapperhaus aan de beurt. Als minister van Justitie en Veiligheid ging hij tijdens de coronacrisis over de handhaving van de maatregelen. Hoewel hij zich in maart 2020 heel hard uitliet over mensen die geen afstand hielden, bleek niet lang daarna dat gasten op zijn eigen huwelijksfeest zich daar niet aan hielden. Ook lekten steeds meer foto's uit en dat leidde tot de nodige commotie. Het Belgische busbedrijf dat vorige maand betrokken was bij een dodelijk ongeluk is opnieuw in opspraak gekomen. Een chauffeur bleek deze week een jonge passagier te zijn vergeten, waardoor de jongen urenlang opgesloten zat in de geparkeerde bus. De jongen was namelijk tijdens de rit in slaap gevallen en op de vloer van het busje gezakt. Uiteindelijk werd de jongen door de begeleider als de chauffeur over het hoofd gezien. En tientallen boeren zijn gisteravond in trekkers de A28 bij Nijkerk opgereden uit protest tegen de nieuwe stikstofplannen van het kabinet Jetten. De actie volgt enkele dagen nadat het kabinet een omvangrijk pakket stikstofmaatregelen presenteerde. Hierin staat dat de uitstoot van de landbouw in 2035 met ruim 40% moet zijn teruggebracht en dat er rond de 15 meest overbelaste natuurgebieden bufferzones van 1 kilometer komen. Voor veel boeren betekenen deze plannen ingrijpende keuzes.
3: Het weer nog, zonnige periode en stapelwolken. Het is meest droog. Lokaal kan er een enkele bui vallen met mogelijk ook onweer. Het wordt vanmiddag tussen 20 en 26 graden.
1: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
4: हर काम के लिए हर एडवर्टाइजमेंट के लिए मौत के समाचार फरमाइश या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07-3652-2747 मेरे इन्फो www.radiofahonfm.nl Of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247. Dosto, Anjansi, Kuchmini, Juli. पुरानी और नए गाने से हम आप लोग को सेवा करते हैं सेवा करेंगे दोस्तों और आपको हम यहां से खुश करेंगे और आप जहां भी हो हमारा प्रोग्राम आप सुनते रहो या गाड़ी में बैठे हुआ होगा या घर में या कमरे में या श्रीनाम देश में या जहां भी हो हमारा रेडियो फाहुन के प्रोग्राम आप लोग बस सुनते रहो और आपको हम प्यार भरी गाना पुराने गाने कुछ नए नए गाने से हम आपको सेवा करेंगे अब देखा जाए कोई बता दे दिल है कहां आपको मालूम है कि आपका दिल कहां है एक द्वैत सॉन्ग की ओर हम जाते हैं फिल्म के नाम है मैं चुप रहूंगी और सुनील दत्त मीना कुमारी का ये गाना है हमारे दोस्तों

0: सीकर डेंजरस ब्रदर, सुना दी आप सभी को मशहूर गाने वाली हमारे श्रीनाम देश का नाइटिंगेल निशा मदारन, और साथ दे रहा था द रैप किंग फ्रॉम सुरिनाम किंग कॉलोनी। हिंदुस्तानी रेडियो पे आप चुन है जो तोर से आप सरनामी संगीत सुन रहे हैं। आगे बढ़ने से पहले कुछ ज्ञान के बातें हो जाए। पुराने जमाने और कुछ इस जमाने के विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने इंसानियत, मनुष्य, मैन सहित के बारे में कुछ लिखे हैं यारों, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूं, तो जरा गौर फरमाएं। अर्ज किया है श्री राल्फ वाल्डो एमर्सन, अमेरिकांस डिक्टर एंड फिलोसोफ, 1803-1882। और राल्फ वाल्डो एमर्सन ने कहा है मनुष्य के बारे में यारों की, हेट वॉज एन खुद रात दी एक एंस आन एन यंग मैंस होर द गेवन, डू आल्टेड datgene wat je bang bent te doen. Akemekasri Simon Vestdijk, Nederlands schrijver, 1898-1971. Over Simon Vestdijk nekha hij, hoe ouder de mens wordt, des te meer wordt zijn verleden van werkelijke gebeurlijkheden geschaduwd door een verleden van gemiste of althans niet benutte kansen. Sri Nelson Mandela, die ne bhi kuch kaha hai, Zuid-Afrikaans advocaat, politicus en anti-apartheidstrijder, 1918-2013. Nelson Mandela ne kaha hai, ieder mens of organisatie die mij probeert te beroven van mijn waardigheid zal verliezen, omdat ik mijn waardigheid voor niets en niemand zal prijsgeven. Ja. Max Croisset, Nederlands acteur, regisseur, toneelschrijver, 1912-1993. Max Croisset, nekahai, manusje, ik heb een zee bedacht, daar ligt hij. Ik heb een wolk bedacht, daar drijft hij. Ik heb een mens bedacht en dit schrijft hij. Lucian Arriat, Frans schrijver en psycholoog, 1841-1922. Oh, Lucian Arriat, ik verwonder mij over de veelheid van dingen waar een mens geloven kan die beweert dat hij nergens aan gelooft. Karel Vosmaer, Nederlands auteur, 1826-1888. Ook Karel Vosmaer, in de natuur voelt de mens zich beter, eenvoudiger en meer waar. Erich Fromm, Duits-Amerikaans filosoof en psycholoog, 1900-1980. Erich Fromm, in het kapitalisme worden economische activiteit, succes en materiële winst een doel op zich. Het wordt het lot van de mens om bij te dragen aan de groei van het economisch systeem, om kapitaal te vergaren, niet voor eigen geluk of redding, maar als een doel op zich. Ford, Frans dichter, 1872-1960. Paul Ford, laat je gevoelens denken, mens, en je bent je eigen god. Ivan Turgenev, Russisch schrijver en dichter, 1818-1883. Ivan Turgenev, tranen zijn net als onweer. Erna is een mens altijd rustig. Of altijd rustiger na het huilen. Dat klopt hoor. Mark Twain, Amerikaans schrijver en ook PS van Samuel Longhorn Clemens, 1835-1910. Mark Twain ne kaha hai, wanneer de mensen ons niet achten, zijn we zwaar beledigd. Maar niet in zijn hart heeft, maar diep in zijn hart heeft geen enkel mens erg veel achting voor zichzelf. En dat was tevens de laatste van vandaag. U heeft net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de mensheid gingen. Ja, toe. श्रोताओं ने सुना कुछ उदाहरण कुछ कहावतें जो मनुष्य इंसानियत के बारे में जाता है ये आशा उम्मीद लेकर मैं इन बातों को आप सभी को सुनाया कि इन बातों से कुछ ना कुछ डर तो ज़रूर हम लोग सीखेंगे ना तो प्रोग्राम को आगे बढ़ाते हैं यारो एक अति सुंदर मज़ेदार सॉन्ग आप सुनेंगे ये ओरिजिनल तो लिखा था बड़का भैया श्री राम रमेश्वर जी ने अब सुनाने को जा रहे हैं अपने ही अंदाज में मशहूर गायक हमारे सूरीनाम देश का परेशान राम जतन विद द जूनियर्स तोंग तोंग ब्राफू
1: आला बाना पूरी तेनु फेनी गायुस्को ना मी

0: hits van toen en nu. Bij Vahon Hindustani Radio.
1: Advocatenkantoor Anand Ram Sood wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
3: Voor hulp bel nu 015 21 59 22 7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Bart Meijer.
5: Uit onderzoek van het RIVM blijkt dat er regelmatig te veel PFAS in moedermelk zit. Toch adviseert het instituut om, indien mogelijk, borstvoeding te blijven geven. De positieve effecten daarvan zijn namelijk veel groter dan de negatieve effecten. In flesvoeding die met kraanwater is gemaakt zit ook PFAS, maar veel minder dan in moedermelk. Op dag 15 van de coronavoer is vandaag oud-minister Vert Grapperhaus aan de beurt. Als minister van Justitie en Veiligheid ging hij tijdens de coronacrisis over de handhaving van de maatregelen. Hoewel hij zich in maart 2020 heel hard uitliet over mensen die geen afstand hielden, bleek niet lang daarna dat gasten op zijn eigen huwelijksfeest zich daar niet aan hielden. Ook lekten steeds meer foto's uit en dat leidde tot de nodige commotie. Het Belgische busbedrijf dat vorige maand betrokken was bij een dodelijk ongeluk is opnieuw in opspraak gekomen. Een chauffeur bleek deze week een jonge passagier te zijn vergeten, waardoor de jongen urenlang opgesloten zat in de geparkeerde bus. De jongen was namelijk tijdens de rit in slaap gevallen en op de vloer van het busje gezakt. Uiteindelijk werd de jongen door de begeleider als de chauffeur over het hoofd gezien. En tientallen boeren zijn gisteravond in trekkers de A28 bij Nijkerk opgereden uit protest tegen de nieuwe stikstofplannen van het kabinet Jetten. De actie volgt enkele dagen nadat het kabinet een omvangrijk pakket stikstofmaatregelen presenteerde. Hierin staat dat de uitstoot van de landbouw in 2035 met ruim 40% moet zijn teruggebracht en dat er rond de 15 meest overbelaste natuurgebieden bufferzones van 1 kilometer komen. Voor veel boeren betekenen deze plannen ingrijpende keuzes.
6: Het weer nog, zonnige periode en stapelwolken. Het is meest droog. Lokaal kan er een enkele bui vallen met mogelijk ook onweer. Het wordt vanmiddag tussen 20 en 26 graden.
4: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
0: Muziek en informatie. Bij Vahon Hindustani Radio.
7: साथियों प्रोग्राम का शुरुआत तो सदियों से मैं करते आ रहा हूं वही शिक्षा और सबक से भरा हुआ बयान के साथ एड फिल्म ललकार 1927 कंपोज बाय द ब्रदर्स कल्याण जी आनंद जी और हमेशा की तरह आप सभी को सुनाने को जा रहे हैं शुरू का बादशाह द किंग ऑफ मेलोडी पद्मश्री मोहम्मद रफी साहब जी क्या गा लो मुस्कुरा लो महफिले सजा लो क्या जाने कल कोई साथी छूट जाएगा जीवन के डोर तो बड़ी कमजोर है यारो ये कब टूट जाएगा ये कब समाप्त हो जाएगा ये तो सिर्फ ऊपर वाले को मालूम है इसलिए हम लोग सदियों से आप सभी से यहाँ से यही कहते आ रहे हैं यारो कि हेप टू नास्त आउत एट लीफ हैं कांधे से कांधे मिलाकर भिड़ाकर लगाकर आगे को बढ़ना है यारो खुद को आगे को बढ़ाना है देश को आगे को भी बढ़ाना है तो ये शिक्षा और साथ ही साथ कौम को भी आगे को बढ़ाना है तो ये शिक्षा सबक से भरा हुआ बयान के बाद आप सुनेंगे साप्ताहिक प्रोग्राम हमारे सरनामी संगीत का और उसके बाद कुछ नए नए सुपरहिट सॉन्ग्स हमारे बच्चे के नए नए आवाज़ें हैं कुछ चैंपियंस सिंगर्स भी है आज के इस प्रोग्राम में उनके आवाज़ें आप ज़रूर सुनते रहना और बीच में कुछ ज्ञान के बातें हैं भी यारो शेर शायरी भी है तो ज़रूर प्रोग्राम को सुनते रहना जहाँ पर भी हो जी साल में हो फाहून हिंदुस्तानी के फुल टीम की तरफ से आप सभी को एक शुभ दिन प्रकट हो मैं थील फील लॉइस्टर प्लेजियर के साथ रफी साहब जी

0: Vahon Hindustani Radio.
1: U luistert naar Hindustani Radio, Radio Vahon.
2: Digitale radio, vahonfm.nl.
3: Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemiddag, ik ben Bart Meijer. Uit onderzoek van het RIVM blijkt dat er regelmatig te veel PFAS in moedermelk zit. Toch adviseert het instituut om, indien mogelijk, borstvoeding te blijven geven. De positieve effecten daarvan zijn namelijk veel groter dan de negatieve effecten. In flesvoeding die met kraanwater is gemaakt zit ook PFAS, maar veel minder dan in moedermelk. Op dag 15 van de coronavoer is vandaag oud-minister Vert Grapperhaus aan de beurt. Als minister van Justitie en Veiligheid ging hij tijdens de coronacrisis over de handhaving van de maatregelen. Hoewel hij zich in maart 2020 heel hard uitliet over mensen die geen afstand hielden, bleek niet lang daarna dat gasten of zijn eigen huwelijksfeest zich daar niet aan hielden. Ook lekten steeds meer foto's uit en dat leidde tot de nodige commotie. Het Belgische busbedrijf dat vorige maand betrokken was bij een dodelijk ongeluk is opnieuw in opspraak gekomen. Een chauffeur bleek deze week een jonge passagier te zijn vergeten, waardoor de jongen urenlang opgesloten zat in de geparkeerde bus. De jongen was namelijk tijdens de rit in slaap gevallen en op de vloer van het busje gezakt. Uiteindelijk werd de jongen door de begeleider als de chauffeur over het hoofd gezien. En tientallen boeren zijn gisteravond in trekkers de A28 bij Nijkerk opgereden uit protest tegen de nieuwe stikstofplannen van het kabinet Jetten. De actie volgt enkele dagen nadat het kabinet een omvangrijk pakket stikstofmaatregelen presenteerde. Hierin staat dat de uitstoot van de landbouw in 2035 met ruim 40% moet zijn teruggebracht en dat er rond de 15 meest overbelaste natuurgebieden bufferzones van 1 kilometer komen. Voor veel boeren betekenen deze plannen ingrijpende keuzes.
4: Het weer nog, zonnige periode en stapelwolken. Het is meest droog. Lokaal kan er een enkele bui vallen met mogelijk ook onweer. Het wordt vanmiddag tussen 20 en 26 graden.
3: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
5: हर काम के लिए हर एडवर्टाइजमेंट के लिए मौत के समाचार फरमाइश या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl हर एक एडवर्टाइजमेंट हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07536223247 मेर इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
0: Den Haag heeft het Binnenhof, de Hofwijver, het Vredespaleis en je eigen Vahon Hindustani Radio.
6: तुम्हारे प्रिय प्रिय साथियों, प्रोग्राम का शुरुआत तो संजय से करते आ रहा हूँ, वही शिक्षा और सबक से भरा हुआ बयान के साथ। एड फिल्म ललकार 1927 तक कंपोज बाय द ब्रदर्स कल्याण जी आनंद जी, और हमेशा की तरह आप सभी को सुनाने को जा रहे हैं सुरों का बादशाह द किंग ऑफ मेलोडी पद्मश्री मोहम्मद रफी साहब जी। क्या गालो मुस्कुरा लो महफिले सजा लो, क्या जाने कल कोई साथी छूट जाएगा। जीवन के डोर तो बड़ी कमजोर है यारो, ये कब टूट जाएगा, ये कब समाप्त हो जाएगा, ये तो सिर्फ ऊपर वाले को मालूम है। इसलिए हम लोग तो सदियों से आप सभी से यहाँ से कहते रहते हैं कि हैप त्यू नास डालते तलीफ हैं, कंधे से कंधे मिलाकर भिड़ाकर और आगे को बढ़ना है यारो, खुद को आगे को बढ़ाना है, देश को भी आगे को बढ़ाना है, कौम को भी आगे को बढ़ाना है। तो ये शिक्षा और सबक से भरा हुआ बयान के बाद आप सुनेंगे हमारे साप्ताहिक सरनामी संगीत का प्रोग्राम, और उसके बाद कुछ सरनामी इंडियन पॉप म्यूजिक और कुछ ज्ञान के बातें है, कुछ नए नए सुपर हिट सॉन्ग्स है फ्रॉम द बॉलीवुड फिल्म इंडस्ट्री, और कुछ शेर शायरी भी है। तो ज़रूर प्रोग्राम को सुनते रहना, मज़े लेते रहना, जहाँ पर भी हो, जिस हाल में हो। फाउन हिंदुस्तानी रेडियो लव्स यू ऑल। रफी साहब